ভালি গুর দর্শন দেখ নিহালি ওয়াহিগুরু জি কা খালসা ওয়াহিগুরু জি কি ফতেহ। সুখ টল বরসে বিয়া এন